0: ก็ไม่น่าเล่าลุยเลยอ่ะโอ้น้องไม่น่าเล่าลุยอ่ะไม่เอาลูกก็เสียแรกก็เสียวรู้ก็ไม่น่าได้ทวายได้ระดับไหนไล่คีบุกเอาจ้ะว่าเราโอ้คุณเจ้าเยอะก็เสียวน่ะเดี๋ยวไปเนี่ยเก่งเต็มตายเก่งนายงูไม่น่าอันเดียวไม่น่าลายอะไรกิสุพิริโออากูเวรอดาเนี่ยอปารอฟุลาเนี่ยมันตั้งจอปารอฟุลาหน้ามุตตะเกต้าอเมริกาเดินดิเมกันที่เรนนาซิโอโนเจอเรื่องโปรแกรมของนู้นวันแต่ตาตันเดวุตินี่แกเก่งเต็มมาดิสเนน่าอามุตัยเย่อามุตัยเย่นังกูนุชินะมุตตะไปเจนันที่เก่งเต็มคอนทริบิวต์ที่ดีโปรแกรมคอนทริบิวต์เอเจนเนนมันจะลงมือดิเม
1: ดาลซา
2: อันยานี่
3: Hello.
2: Hey, Hema.
3: Hello.
2: I ain't any here. Got any room? Hey, Hema.
3: Hey, Hema.
2: Ma, Zeke, can I engage?
3: Hello.
1: Ghana, got any room? Got any room? Hey, Hema. Hey, Hema. I ain't any here. Got any room?
2: Ebi kobuni kwani bi kobuni kwani abuni da ni ai ne hu gani ru gwan ebi siapo gwan ya fage eh itinye onu ni ai ne ku maka amakara obuni na ya efu na oge ai na agwazi kwarapo kwarapo
1: oge adozu kwon
2: oforo
1: ngeji asato
2: ngeji asato
1: ngeji asase
2: anya chikonya no bosi nke tata maka na anyi anwa go
1: pa e woro oge haye sai gwe ki weki tai woro mmadu ebo mo eto
2: mmadu ebo anya kwosa za lego esise na wabo waze ado ehio ma
0: ngio ma
2: eke na ngi maze
0: Obu kansa, abu obu rocker wa mwene njide.
1: Okay.
0: Esi mablezi wana ba chikuwa zwa.
2: Oh, the man.
0: Ata mwusa utu, the last caller, ula keta. Maya binibu. Na sume rinemu. Ma hako wakwala. Obulezi.
2: Obulezi yoko.
0: Na bulezi mbenti. Mwabu na hata nime kuke. Oye to pali nye. Oye na nye deli nye diye. Obo nye. Kuloka. Aibu abne rana moro. Mwana abra nye moro. Obo alo kobo na abne nye. Anye nye duye. Eke nye mungu.
2: Dalo rene.
1: Esala.
2: Ewa tali hoku. Na hapun da gule rada. Ada dunga na abro ha moro.
1: Oyi mera ne gwa yo blato ni mu. Ya obo na gina nwaanyi bi. Genti baka gina nwaanyi, gwa gina nwiye nwaanyi bi na begi. Imebere egue. Mama no ni iro ke ka nwiye ga kana abo nya hepo nwiye ga kana abo ni iro. Baka nwaanyi obla echikita ipasu yi wosi begi po obakuru nwoko ozo. Nwoka ha ka waru bia megie. Oyi mera ne egue automatically okwo nwoka anwe nwafo no begi. Ke mala mala maka mmara itikwe makwara echi. Obo nye.
2: Ehi ama.
1: Hey, Yama. Gani iru?
0: Hey, Yama.
2: Hey. Gani iru?
0: Afro mbu jonsu. Ama bopo wamija. Afro mba hek. Dola ite ya mwe si yo kukita. Amba ane aheda mwa. Aba. Aye. Afro mba mwa mwa mwa.
1: I'm going to go to the house. Mandi hana ndi magere ku waye mandi ne bibere ku waye mana hana ka bim ibo na ibo ine in general ke ndo ndo modo tuba ya po na studio